ռևաբերիա բազրգանյանավ խայի ու պարստնակո սպերակարյակո լեհելեբե ու շախակո աբորի այարդրին է գրրակա կոնտրոլ է ակո հաղպարի ալիսել հժմարակի կարգահակա ու դուկան են բազրգանին լպաժարի էվրին է պեկտինա ուտը դամեն գերի դեժիկո լսել չամտքո դուկան են բենակո հացիաբրեն ու կո բեն պեկրնակա կրբում ու ավջիկո بیکرنا کوکی تلا قادر کرنا کو مراقای ناسکری و تبله هف کرنا کاجوری رونا او کو بر همان دانا کو بیکرنا وکی تقل درکا مقام ناسکریا او رونه کو نخاشیا کو سامانیه یکو سرباتیا بنا هر و هاجی ابدوکانا بی پار بنا و جه کو مرجین تندرستی کو بینگهین او دستورین کو قانونی پیوستی و راپورین بین پیکرنا آلگوری استوی هاتی آماده کرین و ریوان آسیان قانونی کو پیوستی لی دجی بین پیکرن هاتی گردن ده همان دمی دجی تکس کریه لیسا شپاندنها ریواسیان هیش هاتی کرین لی دجی هر سکسی کو لیستکا بکو سلاماتی خارنه دکا و ساغالا کاریا کو لماشایان دکا انجیجی کاری خال دورای چرچوبای قانونی جید مشینه. وزیر انرژی ترکیه البرسلان بایراقدار کو امیل سر پیامانکا هف پارالیگل سوریه دوار انرژی دجید خوابدن گوهن ای بی بشاوازیا کو ایرانی ببینن. تیما ناتویه یا پرتغاله دی چرچووه یا خونخا کوماکو شمپانیاکو کاسه جیهانکو سالا دی 1026 تیماکو ازبکستانه بی پینج گولانجی پاکشکریه پینج سفره تک بریه.